0: শেষ হল অতিবড়ি জগন্নাথ দাশ বিরচিত শ্রীমদ ভাগবতর তিরিশতম ভাগ। এই ভাগের কণ্ঠদান করে কৃষ্ণচন্দ্র রায়, বাদল কুমার আচার্য, তৃপ্তি দাস এবং শৈলভম মহাপাত্র। বেতার সম্পাদনা ডক্টর বিচিত্রানন্দ মহান্তি, সঙ্গীত পরিচালনা রাখালচন্দ্র মহান্তি, বর্ণনা সঞ্জয় কুমার শতপথী, প্রযোজনা সুহাস মহাতি। আকাশবাণী কটক শুনন্তু কৃষি সূচনা।
1: প্রিয় চাষী ভাই ভৌণী মানে, পাড়ছতু চাষ করিবা লাগি কোনসে এক কুণ্ড কিংবা বড় ওসারিয়া টিণ পাত্রে 100 লিটর পানি নিয়ন্তু। সেথিরে 8 গ্রাম কার্বেন্ডাজিম গোড়াই দিয়ন্তু। সেই পানিরে 30 বিড়া নড়া 12 16 ঘন্টা পর্যন্ত বতুরাই দিয়ন্তু। তারপরে নড়া ছাণি নড়ারু অধিক পানি নিগিড়িবা পাইঁ বিড়াগুড়িকু 2-3 ঘন্টা পর্যন্ত ছাইরে ছিড়া করি রখন্তু। বোতল বা প্যাকেট্রু ছতু মঞ্জিকু অগ বঙ্কা হইথিবা লুহা খাড়ি সাহায্যরে কিংবা বোতল ভাঙ্গি বাহার করি তাকু ভাগ করন্তু। ভাড়ি উপরে প্রথমে পূর্বরু পশ্চিম ভাবরে 9 ইঞ্চ বহলরে 9 বিড়া নড়াকু খোলি বিছাই দিয়ন্তু, যেপরে নড়া মূল ভাগ বাহারকু রহিব। তারপরে সেই ছতু মঞ্জি খণ্ডগুড়িক উপরে এক ভাগ বুটগুণ্ড বা হরড়গুণ্ড বুণি দিয়ন্তু। বর্তমান দ্বিতীয় স্তর নড়া আউ 9 বিড়াকু 9 ইঞ্চ বহলরে উত্তররু দক্ষিণ আড়কু বিছান্তু। ঠিক পূর্বপরি ছতু মঞ্জি ও বুটগুণ্ড বা হরড়গুণ্ড প্রয়োগ করন্তু। তারপরে তৃতীয় স্তর নড়া 9 বিড়াকু 9 ইঞ্চ বহলরে পূর্বরু পশ্চিম ভাবে বিছান্তু। এরপরে দ্বিতীয় ভাগ ছতু মঞ্জিকু পূর্বপরি চারিকড়ে ও মঝিরে মধ্যে রখন্তু। পুনি বলকা দ্বিতীয় ভাগ বুটগুণ্ড বা হরড়গুণ্ড প্রয়োগ করন্তু। শেষরে রহিতিবা 3 বিড়া নড়াকু এই তৃতীয় স্তরর উপরে উত্তররু দক্ষিণ ভাবরে চতুর্থ স্তর 2 ইঞ্চ রু 3 ইঞ্চ বহলরে বিছাই দিয়ন্তু। বর্তমান এই ছতু বেড বা ছতু পট্টিকু পলিথিন চাদর দ্বারা সম্পূর্ণ ঘোড়াই দিয়ন্তু। 7-8 দিন পরে এই পলিথিন চাদরকু কাড়ি দিয়ন্তু। পলিথিন কাড়িবার দিনক পরে প্রতিদিন স্প্রেয়ার দ্বারা 3-4 থর পানি সিঞ্চন করন্তু। অধিক অমলক্ষম পাই কুজি সারু বা তেলিয়া মুক্তাকাশি টোপি সাতমুখ ও ঝাঙ্কড়ি আদি কিসম চয়ন করন্তু। সাধারণত সারুপুয়া বিহন আকারে ব্যবহার করন্তু। পুয়াগুড়িকু 15-20 গ্রাম ওজনর সুস্থ ও নিরোগ সারু লগান্তু। এক একর সারু ফসল পাই 4 কুইন্টাল বিহন ব্যবহার করন্তু। প্রতি কিলোগ্রাম সারু বিহনকু 2 গ্রাম মেটালেক্সিল ও মাঙ্কজেব মিশ্রণে বিশোধন করে লগান্তু। জমির প্রকার অনুসারে 2-3 ওড় গভীর চাষ করিবা পরে মই দেই মাটি ভালোভাবে গুণ্ড করে সমতুল করন্তু। শেষ ওড় চাষ পূর্বরু একর প্রতি 4-5 টন সড়া গোবর খত মাটি সহ ভালোভাবে মিশাই দিয়ন্তু। বিহন লগাইবা পূর্বরু একর প্রতি 16 কিলোগ্রাম যবক্ষারজান সার, 24 কিলোগ্রাম ফসফরস সার

0: ঠিক বুটে সাইজ তো বই ঠিক দাঁড়িয়ে
1: যত ডাহার যত দালান ওড়া
0: জানি হাপেসে ঠিক কেনা তো হ্যাঁ তো নম্বর মিলো না দেলাং দেলাই ওড়া সেন
1: দুয়ার শিল্পী সিং গে বেটা মেনা কোয়া সে যাহা সেন কো চালা ইমান কানা
0: বাঙা জানি হাপিং হওয়া লাগে এ হিলি হিলি এ দাদা মারাং দাদা
1: জয়া গরম কুড়ি তিন দ হাই মেসে বেটা
0: জয়া তো জানি স্কুলে চালাও কানা হাপিং ঠক ঠক লাগে
2: কে
0: আলিং গে হিলি দিশম কোনি হিজুক কানা
2: ও সোমাই দেলা হিজুক বিন শিল্পিং কো তো চিদা এম ঠক ঠক এতে কলিং বিন তো বাম টিপো দাঁড়িয়ে কানা পাশের কোয়ার্টার এর হোড়া জপি জানি বিন ডিস্টার্ব কে তাকোয়া
0: উনো দলিং বাড়াইতে
2: চিকেতে বাবিন বাড়াইয়া নোয়া তো আমড়া ভেটা তো বাং কানা কলকাতা কানা নোয়া কো তো বাড়াই কাতে কি কই হিজুয়া
1: দিসম রে না ওড়া রে নোয়া কো বিন লাগা হটো কা তো মারাং বাহু তবে আনি তুলিং সেড়াইয়া
2: আদ সেড়া তো বাং হইয়া তাবি না মা দুলু জিরা বেল
1: নি তারে না পাঞ্জো নাটকার কিতা এ গো এ মারাম বাহু জয়া গরম কুড়ি তিন দু কুড়ি দিনি সেলিন নেলেয়া
2: জপি টাকা দাই ইটো তো বাই বেরে দা
1: এ গো দমে নেল সানাই লিন দো
0: নিলে গিয়াম তো জপি ঢো চয় মেসে এবেন লেন খান গিয়া নীল হিজু আই
1: হিন্দা আপন বেটা মারাম বাহু দো বারে সেনে উড়ো কিনা সে চিতা উকুর জোহার বেহার জাঙ্গা আরুবো দা নুদা কদো উকুরে আগু হাত লাঙা
0: দুরুপ জিরো লেন মেসেইও সানাম বঙ্গে হিজুয়া
1: হই তো বাংকান আমগে চালা তে নুদা দ তাঙ্গুই তলাং মে হে চো মারাং বহ কথা কো কাল কাজু নাট কার কে তয়া
0: হই তো বে দুরু ভাতাড়া মেইও
1: সারি গে মারাং বেটা তাকো তো আডি সুপ্রে মিনা কুতিনা নোয়া তো চাঁদো আকে পুরা চাঁদো আকে পুরা
0: হই ইউ নোয়া তো চাঁদো আকে বরাত দেলা হায় চো বাচ্চারে দা মেনা তি জাঙা আরুপ কাতে দায়েম ইউয়া
1: চেদা বেটা বাহু দাও কায়েনতে
0: বাহু তো মেনাই গিয়া জাপি দিদাই
1: হো বুগি বাড়ি কথা কো দিসম রে না কথা কো বাঙ্কুলি কাতে গে
0: কিউ মা
1: আদো হিন্দা আপন বেটা কলকাতা রে তো জানি নৌকা গে দিসম রে না বুগি বাড়ি কথা সান্তার সেরোয়া আতো উড়া রে না সুলুক সগাই তো জানি কলকাতা ডাহারে না মোটর গাড়ি তোমাতে সানাম ঝলমচরা
2: চলো ওকারে দামিনা আর ফারচার তিন জিরা

কিছু নাই, সবই নিজর সবই নিজর। দুনিয়ারে কাহাকু তু ভাবিবুনি পর, সান বড় সম

এতে পর্যায়ে কার্যক্রম রিলে করে শুনাইল বিবিধ ভারতী বিজ্ঞাপন প্রসারণ সেবা দিল্লি। আকাশবাণী বারিপদা স্টুডিও ঘড়ি সময় বর্তমান সন্ধ্যা ছটা। শ্রোতা বন্ধু আপনার কার্যক্রম শুনুছেন আকাশবাণী বারিপদা কেন্দ্র প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ডে 102.9 মেগাহার্জ যোগে। আসন্তু শুনিবা ভক্তি গীত। কার্যক্রম আরম্ভে কণ্ঠশিল্পী বিনোদ বিহারী পণ্ডা গাইছেন দুর্গাচরণ পট্টনায়ক রচনায়।

1948 মসিহা 30 তারিখ আকাশবাণী কটক কেন্দ্র মাত্র দুই দিনর শিশু সেদিন জাতির পিতা মহাত্মা গান্ধীঙ্কর আকস্মিক তিরোধান সমগ্র দেশরে শোকর ছায়া সেদিন মহাত্মা গান্ধী

0: ডক্টর প্রাণকৃষ্ণ পরিচার ওড়িশার জনে বিশিষ্ট বৈজ্ঞানিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ এবং সে থিলে উৎকল বিশ্ববিদ্যালয়ের প্রথম কুলপতি। আকাশবাণীর বিভিন্ন কার্যক্রমে সে অংশগ্রহণ করেছেন। 37 বর্ষ পূর্বর তাঁকর রেকর্ডিংর কিছু অংশ।
1: আচ্ছা অজা, তোমে কেবে জন্ম হয়েছিল?
2: সে অনেক দিনের কথা, সে 1891 সালে। আমার গাঁটা হচ্ছে বড়াগড়, সে ইচ্ছাপুর সাঙ্গে নাগিছি বলে তাকে বড়াগড় ইচ্ছাপুর কহ।
1: এথর যা তোমার পিলাদিনের কথা কো, তোমে কেমতি যেতি খেলি বুলি পিলাদিনে কটাছিলে সে কথা আছে কো?
2: খেলি বুলি গাঁরে খেলি বুলু কোন গাঁরে তো খেলিব বাগুড়ি না দৌড়া দৌড়ি বৌচুরি এই খেলা। সে তো কোন ফুটবল খেলা?
1: ফুটবল ছিলা?
2: ফুটবল ছিলা তো আম গাঁরে না ছিলা,
1: শহর মানে খেল খেল
2: শহর মানে খেল খেল।
1: তোমে চাহাইরে পাঠ পড়ছিলা?
2: হ্যাঁ চাহাইরে চাহাইরে অবধান আমাকে পাঠ পড়তো। হ্যাঁ অবধান ভারি কড়া অবধান, সে হয় কোণ আমি সকাল যাব চাহিকে সকাল বহুত পিলা থাকে যে পহলে যাব অবধান তাকে পচারিবে কি আসলা পহলে নেব বেতের খালি তাকে ছুঁই দেবে আর যদি কে ডেরি করে আসব তাকে মাড় হাতের পাহার আমি সব মাটির রেখুছিল খড়িরে। আমার সেতবে আম চাহিদা অন্তত সিলট না আজকাল তুমি সব যেমন সিলেটে পড়ছ আমার কোনো সিলেট ছিল আমি কোনো আমি তলে মাটি নিপিকি তার উপরে লেখুছিল।
0: আকাশবাণীর প্রতিষ্ঠা দিনঠার অনেক সঙ্গীত রূপক প্রচারিত হয়েছি আমার বিভিন্ন কার্যক্রমে। রূপক আকাশবাণীর এক নিজস্ব কলা। 38 বর্ষ পূর্বর গোটিয়ে সঙ্গীত রূপক সোনা।